লাভ ইউ হামেশা। কথাচিত্রু আসন্তু শুনিবা বসন্তরাজ সামলক রচিত গীতটি। জুলকণ্ঠে গাইছন্তি হ্যুমান সাগর এবং ইরা মহান্তি। সঙ্গীত পরিচালনা প্রেম আনন্দ। কথাচিত্র লাভ ইউ হামেশা।

শ্রোতা বন্ধু আসন্তু জানিবা কিছি স্থানীয় খবর উপরে। রাজ্যস্তরীয় মুখ্যমন্ত্রী শিক্ষা পুরস্কার পাইঁ ধর্মগড় ব্লকর দুইটি বিদ্যালয় এবং গোটিয়ে পঞ্চায়েত মনোনীত হয়েছি। এই সফলতা ধর্মগড় ব্লক তথা কলাহান্ডি জেলা পাইঁ গর্বর বিষয় পালটিছে। শিক্ষার গুণাত্মক বিকাশ সহ পাঠ্যক্রম কার্যকলাপ বিদ্যালয়ের ভিত্তিভূমি এবং সামগ্রিক পরিবর্তন ক্ষেত্রে উল্লেখনীয় প্রদর্শন পাই এই বিদ্যালয় এবং পঞ্চায়েতকু সফলতা মিলিছে। ধর্মগড় ব্লক বেহেরা পঞ্চায়েত বঙ্কামুন্ডা গ্রামে পবিত্র হলষষ্ঠী ব্রত শ্রদ্ধা ও ভক্তির সহ পালিত হয়ে যাইছি। সেই অবসরে গ্রামের বহু মহিলা একত্রিত হয়ে পারম্পরিক রীতিনীতি অনুযায়ী ব্রত পালন করে সন্তান মানকর দীর্ঘায়ু সুস্থ জীবন এবং মঙ্গল কামনা করে মা মানে এই ব্রত পালন করে। ব্রত অবসরে মহিলা মানে নির্দিষ্ট পূজাবিধি অনুসরণ করে হলষষ্ঠী মা পূজার্চনা করে।

0: ইধান্ত রূপা রূপি সরলা বল ই কপা বি তো পুট মনে দি সারলি না মুই
1: হ্যাঁ আমি বি দি সারলু না রে ভে আর আমার জিত কি বাকি চাষি ভাই বোন মনে বি সে মন করবি চালি থিবা বল তো পুট দেবা সরি থিবা
0: হই এটা তো আমি চাষ কাম করুছু বল মাত্র চাষ কাম করবার সঙ্গে সঙ্গে বল আমার গাগর মুড়র বি খনে যতন নেবার পড়বা
1: নিশ্চয় রে ভে ই কথা কে আর কেবে পাসর সুকে গাগর মুড় বনে থিলে যাই করি কমিয়া লোক কাম করি পারমো
0: হই
1: নেই কে
0: হই ই গাগর মুড়র কথা পড়লা কে বল মকে এই কথা গুটি হেতু পড়ুছি
1: কেটানু
0: আমো নাতি পিলা কহুতিলা বল হ
1: হ
0: ই অগস্ট মাসর 25 তারিখ ঠানুন সেপ্টেম্বর মাসর 8 তারিখ পতে আমি জাতীয় চক্ষুদান পক্ষ বলি করি পালন করুছু
1: হই রে ভে মুই বি এটা শুনি থিলি বলনু আমার গাঁ কে আগিয়া মানে আইছিলে
0: হই
1: এটা পরচি গুটি গুটি সবকে বল তো মাটু থিলে যা কে রাস্তা নে দেখলে বি দউ থিলে আর হে বডি গস্তলে নে আমার গাঁ লোক মন কে সব ঠুল করি করি ই চক্ষুদান বিষয় নে বুঝাউ থিলে
0: হ
1: হই
0: হই
1: তো হেটা মুই খনে খনে শুনলি
0: হই জে নানি ই পরচি তুই পাইলু কিনি বলছ
1: পরচি তো পাইলি রে ভে খনে পড়ি থিলি বলি করি হে পরচি বি দেখনু পড়ি পারলি
0: হই
1: কিতে নোয়া কথা জানি হেলা বলনু
0: হই
1: চক্ষুদান মহদান বলি ক তো আমি সবে জানিচু
0: হই
1: মাতর করে ভে আমি চক্ষুদান কলে যদি
0: কি
1: দেখি পারুছে এই দুনিয়ার আলোক কে
0: হই
1: বলে আর কেতে বনিয়া কথা দেখনু
0: তার ঠানু তো মহান কথা আর কিছু নেই না বল
1: হই রে ভে
0: হই
1: দেখ এনতা বি আমার জিন ভাই বহন মনে অছন জিন মনে কি জন্ম নুন দেখি নি পারন
0: হই
1: মাতর আর কেতে ভাই বহন মনে অছন জিন মনে দুর্ঘটনা ঘটি করি কি এনতা কিছু অসুবিধা হি করি সেমন তাকর এক কে হরে থিসন
0: হই
1: যে লোক দেখি নি পারবারি দুনিয়া কে কেতে কষ্ট ভাব নেই করে ভে
0: হই দিন আর রাত অন্ধার বলনু
1: হই আমার ই এক কার যদি কামনে আসুচে
0: হই
1: আর সে লোক যদি দুনিয়া কে দেখি পারুচে বেলে কিড়ে বড় কথা
0: যে নানি ইদির লাগি তো আম আগিয়া মকর সঙ্গে যোগাযোগ করবার পড়বা বলন
1: নিশ্চয় রে ভে আর মনে মনে ভাবুথিলে তো নেই হিয়ে
0: হই
1: আমকে আগনু নেকা বঁচিথিলা ভিতরে
0: হই
1: লেখা পড়া করে করি রখিথিবার অছে
0: হই
1: আর এবে তো দেখ ভবানীপাটনা হাসপাতাল খালি হাসপাতাল হি কর নেই রই না
0: হই হই হই
1: এটা কলেজ বি হেলা না
0: হই
1: সেনে তো এবে খুব গুড়া ডাক্তার আগিয়া অছন আর যদি তুই চক্ষু বিভাগ কে জিবু বেলে সেনর আগিয়া মনে তোকে বঢ়িয়া করি বুঝাই দেবে
0: হই তো নানি এটা কেনতা কেনতা ধারা নে চক্ষু দান করছন যে আগে আমাকে ঠানু বুঝবার পড়বা
1: হই রে ভে হেতির লাগি সবু কাগজ পত্র আগনুন যদি যে করি কর রাখিছে বেলে সে আইয়া মানে সেটা তার ব্যবস্থা করবে না বল তো
0: হই জি নানি এটা তো তুই আর আমি কথা হলো বললো আমার রেডিও মাধ্যম রে যে দাদা মানে নানি মানে আমার কার্যক্রম শুনুছন সে মানে বি তোর মোর কথা শুনি করি সচেতন হি করি সে মানে বি ই মহান কাম রে সামিল হবে কা বলছে
1: নিশ্চয় রে ভে সামিল হবে বেলে আমার গুটে সমাজ সুস্থ সমাজ হি পারবা
0: হি তো পারবা
1: যে ভে এতকি কথা তো হেলু
0: হই
1: মাতর গানা গুনি পদে শুনলে বনে হে তাকে বলছে
0: মোর মন বি তো হেবার ডাকলা না
1: হ্যাঁ যে চন্দ্রমণি প্রধান দাদা গাইথিবার গুটে গীত তোকে শুনাসি আজ বড়া দিনু নি শুনবার চাল শুনু
0: শুনু
2: আগোরা

0: শুনলি নানি, যে প্রকার গানা সে প্রকার বাজনা তার সুকে তো কপি গলা।
1: সৎ কথা রে ভে, মন উলাসি গলা। ধন্যবাদ গুটে বি দু ধন্যবাদ দেবা সঙ্গে সঙ্গে নেই কে এজ বৈঠক কে আমার বিশেষজ্ঞ আজ্ঞা গুটে বি আসলে না। বিশেষজ্ঞ আজ্ঞা কে টা কৌচন আজ্ঞা সঙ্গে দাদা গোটে কথাবার্তা হচ্ছে, চাল শুনু
0: শুনু।
2: চাষী ভাই বোন মানে নমস্কার, আজি আমার বৈঠকের আলোচনা রয়েছে জঙ্গল বাহারে বৃক্ষরোপণ। আমার বৈঠকের উপস্থিত অছন্তি বিশ্বনাথ হতা, জন অবসরপ্রাপ্ত উপবন সংরক্ষক তথা সদস্য কার্যকারী কমিটি রাজ্য ঔষধীয় মুখ্য পরিষদ এবং জনে সম্পাদক মধ্যে বন ঔষধি পত্রিকার। প্রথমে তাঁকু আমি স্বাগত জনাইবা আমার এই বৈঠক। আজ্ঞা নমস্কার। বর্তমান যে আমার যে সমস্যা সব সৃষ্টি হচ্ছে, আপনার বহুত গরম হচ্ছে, জলবায়ু ঠিক রহুনি, এসব জঙ্গল অবক্ষয় হচ্ছে, এ বিষয়ে আপনার মত কম?
3: জঙ্গল অবক্ষয় যে হচ্ছে, আমার জনসংখ্যা বৃদ্ধি সহিত কোণ হচ্ছে জঙ্গল উপরে বিশেষ চাপ পড়ুছি, কেন জঙ্গল রু কাঠ আনলে, জাল কাঠ, বাউঁশ, গন্ডি কাঠ এসব আনলে যাই ঘর তৈরি হব, ঘর মরামতি হব, এসব কার্য প্রতি দৈনন্দিন কার্য পাই জঙ্গলর আবশ্যকতা রয়েছে। সে আবশ্যকতার পুনি জনসংখ্যা এড়ে বড়ি চালিছি, তেণু ধীরে ধীরে কোণ হচ্ছে এত চাহিদা বড়ি যাইছি যে সে চাহিদা মেটেবা পাই জঙ্গল অবক্ষয় ঘটুছে। তা বাহারে অনজঙ্গল কার্য মধ্যে দেশের বহুত হচ্ছে, যেমনকি আপনার খনি কার্য হচ্ছে, কলকারখানা বৃদ্ধি পাচ্ছি, রেলওয়ে লাইন আপনার আগুক যাচ্ছি, তারপরে কোণী জায়গায় ইলেকট্রিক্যাল লাইন মধ্যে যাওয়াকে মধ্যে গছ কটা যাচ্ছি, নদীবন্ধ যোজনা হচ্ছে, এইসব তো বিভিন্ন প্রকার অনজঙ্গল কার্যের মধ্যে জঙ্গল জমি আমাকে দেওয়া পড়ুছে, তেমন জঙ্গল ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে, তেমন বৃক্ষলতার আবশ্যকতা রয়েছে। বর্তমান যেহেতু জঙ্গল আয়তন কমিগলা, আমি জঙ্গল বাহারে বৃক্ষ সংখ্যা বৃদ্ধি করা পড়ব।
2: তবে যে জঙ্গল বাহারে আমি যে বৃক্ষরোপণ করা, কিপর কেউ স্থান
3: জঙ্গল বাহারে বৃক্ষরোপণ করা বহুত জায়গা আছে, যেমনি আপনার জঙ্গল ব্যতীত পড়িয়া জমি অছি, সে পড়িয়া জমি আমি বৃক্ষরোপণ করে পাব, আমার যা আবশ্যক অছি, বা চাষী মানে তাঁর জমি হুড়ার বৃক্ষ লগাই পারে, আমার বিভিন্ন অনুষ্ঠান অছি, শিক্ষানুষ্ঠান গুলো, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় যেতে অছি বা অন্যান্য শিক্ষানুষ্ঠান অছি, সেতরে গুড়াই খালি জায়গা রয়েছে, সেই খালি জায়গা গুড়াকরে মধ্যে আমি ছায়াপ্রদ বৃক্ষ লগাই পারিবা ও পরিবেশর সুরক্ষা করে পারিবা। তা বাহারে কলকারখানা যে রয়েছে সেইটি মধ্যে তার চতুর্দিগরে গোটা সবুজ বলয় সৃষ্টি করা দরকার, সবুজ বলয় একান্ত আবশ্যক, কাইনা সে কলকারখানার যে প্রদূষণ বাহারিব তাকে বৃক্ষলতা হিঁ গ্রহণ করে।
2: এই যে কহিলে আপনার যে চাষী ভাই মানে কি তাঁর চাষী ভাই মানে যে বিল হিল আদি গছ লগাইবে কিংবা অন্য মানে যে সংস্থা সব স্কুল হল এসব লগাইবে তাঁর গছ, তো কি প্রকার গছ লগাইলে সে সব উপকার পাইপারে?
3: না চাষী ভাই মানে তাঁর আবশ্যকতা দেখিকি সে লগাইবে, যেমনি ধরতু সে ঘর কনস্ট্রকশন বা ঘর মরামতি কাঠ দরকার, তাহলে সে অনুসারে শাগওয়ান গছ অছি, শিশু গছ অছি, শীর্ষ গছ অছি, এমনি বৃক্ষ গুড়াক লগাই পারে। তা বাহারে তাঁকর যদি ফল গছ বি লগাই পারে, যেমনি অঁলা গছ লগাইবে, অঁলা গছ বা হরিড়া বাহাড়া এগুলাক লগাইলে সে ফল মধ্যে সংগ্রহ করি কিছু আর্থিক অবস্থা মধ্যে সুধরি পারিব। যদি কোণী ঔষধীয় গছ লগাইবে সেথিরে মধ্যে সেমানে সে ঔষধ গছ সংগ্রহ করি বা বিক্রয় করি পারিবে, মানে উদ্দেশ্যকে নেইকরি আমি বিভিন্ন প্রকার বৃক্ষলতা লগাই পারিবা। তা বাহারে যে আমরা

0: रीच स्ट्रेटेजिक एरिया सच एज डिफेंस एंड क्लीन एनर्जी।
1: हम अगले 5 वर्षों में द्विपक्षीय व्यापार को डबल करने का लक्ष्य साकार कर लेंगे। फ्रेंड, रक्षा और सुरक्षा सहयोग हमारे संबंधों का एक प्रमुख स्तंभ है। आज हमने दोनों देशों के बीच मिलिट्री एक्सचेंज और ट्रेनिंग सहयोग बढ़ाने पर सहमति बनाई है।
0: Commerce and Industry Minister Piyush Goyal today lauded the small and medium enterprises industries for playing a pivotal role in achieving 7.8% GDP growth in the first quarter of the current fiscal year. While chairing a national workshop on leveraging FTA's outreach program in New Delhi, Mr. Goyal expressed confidence that free trade agreements signed with various countries will pave a steadfast pathway in becoming a major exporter. In Uttar Pradesh, heavy rain and the release of water from barrages have affected 23 districts from flood. Prime Minister Narendra Modi today spoke to District Magistrate Satyendra Kumar of his parliamentary constituency Varanasi over the phone to inquire about the flood situation. Prime Minister inquired about the water levels of rivers in Kashi and the arrangements being made in relief camps. Chief Minister Yogi Adityanath also conducted an aerial survey of flood-affected areas in Farukhabad. He reviewed rescue and relief operations. External Affairs Minister Dr. S. Jaishankar today met Ukrainian President Volodymyr Zelensky in Kyiv and discussed on approaches to end the ongoing conflict. He also met his Ukrainian counterpart, Andriy Sybiha. Dr. S. Jaishankar said that India has consistently maintained that this is not an era of war. Dr. Jaishankar also highlighted attacks on commercial shipping during such conflicts and said that it impacts many nations of the global south in a variety of ways, leading to fuel, fertilizer and food shortages. Describing India as a global power, Ukrainian Foreign Minister Andriy Sybiha said his country welcomes Prime Minister Narendra Modi's call to attend the ongoing conflict between Ukraine and Russia. President Draupadi Murmu has extended greetings to the citizens on the eve of Janmashtami. In her message, the president said that the life and teachings of Lord Krishna breathe a new life into cultural and philosophical heritage of India. Meanwhile, the city of Lord Krishna, Mathura, Vrindavan, is decked up for the grand celebration tomorrow on the occasion of Janmashtami. According to our correspondent, preparations are in full swing at Mathura, Vrindavan ahead of Janmashtami, with over 5 lakh devotees expected to visit the city. In badminton, India's ace shuttler Kidambi Srikant will face Hong Kong's Lee Shuk Yui tomorrow in the men's singles quarterfinals at the China Masters Super 750 in Shenzhen. Srikant beat Canada's world number 9 Victor Lai 21-18-21-19 in pre-quarterfinals today. In women's cricket, India women defeated Hong Kong by 137 runs. India had set a target of 194 for Hong Kong in their second Group A match in the 2020 Asia Cup at Dubai International Stadium in UAE tonight. And that's the end of this news bulletin.
2: এইটি আপনার আসন্তকাল আমার প্রথম অধিবেশনের প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কের সূচনা দেছু। আসন্তকাল শুক্রবার সকাল 6:10 প্রচার করবু ভক্তিগীতের কার্যক্রম বন্দনা কার্যক্রম চেতনা চিন্তন শুণে সকাল 6:30 অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত পবিত্র শ্রীমদ ভাগবত প্রচার করবু সকাল 6:35 স্বচ্ছ জীবন 7:25 7:30 পবিত্র শ্রীরামচরিত মানস চাষর কথা 7:40 ধারাবাহিক নাটক আজ্ঞা বড় অসুবিধা হচ্ছে শুণবে সকাল 7:45 মধুরাধিপতি শ্রীকৃষ্ণ মধুরম এ শীর্ষক আলোচনা শুণবে সকাল 8:30 কবি সম্রাট উপেন্দ্র পঞ্জকৃত মহাকাব্য বৈদেশ বিলাসার সঙ্গীতাত্মক পরিবেশণ প্রচার করবু সকাল 8:45 সকাল 9 হিন্দি কথাচিত্রর গীত সকাল 9:30 ওড়িয়া কথাচিত্রর গীত প্রচার করব আমার বিশেষ কার্যক্রম খোলা চরকা সকাল 10:10 এলা আসন্তকাল আমার প্রথম অধিবেশনের প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কের সূচনা আকাশবাণী ভবানী পাটনা এসহ শেষ করছু আজের অধিবেশন পুঁথরে আপনার ভেটবু আসন্তকাল সকাল 5:55 শ্রোতা বন্ধু আজপ্রাই বিদায় দিও শুভরাত্র জয় হিন্দ।